এটাগে দেশং কোরতং হিঙ্গা হিঙ্গা হুন্ন স্বর্গেত আল্লাহ এউরেন টাকা তৈয়ার করব্বা ফাবে আদি সুয়ারুগে থাউগা এউরেন আবদ দেমি তিবেনে বিগতুগে বড়ুয়েগেমবা নসাইব লিমকি এই

কাফির কামাই মুনাফিক কামগা আরাবি মা হরকশ কম বড়ে আদি আল্লাহ একলাঙ্গ রসুলায় বাবা লেবি থাকতি গে ইন্থ নেঙ্গুং আউলা কম বড়ে আল্লাহ ই মোড় দিন ওড়গেম বা হাকিম ওয়ান্থ রসকলাঙ্গে।

0: আদি এহেম বায়কো এউরেঙ্গে কুত্তকং ইতিরাফ উওয়ে এউরেং হেউ আমলকাই নুবা এহেং কামকা ইকুফাবে আল্লাহ এউরেঙ্গে মচ্চ তাওবা লেভুং গাভেগেন বে হামকাশরুম আল্লাহি গিনা গিনেম ফাফ ফুসবা রহিম ওয়ান্ত রাসকালাঙ্গে
1: খুযমিন আমওয়ালিহিম সাদাকাতান।

দুয়াহাকু এস কালেগ ফান এমিসকিত গা নমা দা কম নুহন নবাশে হাম আকাশরুম ফুরতম দুয়াহুসরেন থাকওয়াগ মচ্চ বিঙ্গা এড়ুবি মিসকিতে গা এবাহি কোবা মিসকিতুগা খালে ফানু কায়ম হুন্ন মা হাক্কু কম্বুড়ে তহিরুয়ে গতমা লোবি খুরা মিহুন থেকে এ মিসকিতুগা বে তহিরুয়ে গন্ন মিহুন দেখে আল্লাহ লোবি ওডিগেম বেতে

আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। নামাজ কি এই নামাজের সওয়াব আরগন মেননা উখরাবি হায়াং হাসিল করমা হিবর লিবিদে ফাদান দুনিয়াবি হায়াং হাসিল করমা বেস হিবর লিবিগেন দাকামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি করবনি ইস্তাঈনু বিস সবরি ওয়াস সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ কেতরিকম তিয়াবামি হু ওয়াগগং এদেশ এই খুশু এত্তেরিবে খুদু এত্তেরিবা আর্তকুন্নাম মেনুই দাতি উন্দগু নুয়াত বড়ুক মেক্কামুগা ওয়েগেন্দানেতে এহিকামুং ইলুমবেরিন বিদাড়ওয়ানি নামাজুগে সবং দুনিয়াবি হায়াতুগ আলগুন মেন্না কুরিমাতিবা বড়েতি কঙ্কামা বেস ওয়াগি লিবিগেন্দাকাম কেত্তেরিকামা একুগা ইফাদ কঙ্কামা কুরিমাতলা নামাজু কায়েম কুরমুগে সবং কুম্মে কামে বেস আলগুন মেন্না লুই কামেক্কামুগা ওয়েগেন্দানেকামুগা হামে হেম্মে উখরাবি হায়াতাত টাকা আলগুন মেন কেত্তেরিবে নামাজুগে সবং আলগুন মেন্না উখরাবি হায়াই কামিয়াব ওয়েগেন্দা ফাদান এহেম ওয়েগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একলে গফান হায়াত পড়ুগা একলে গফান দাতি ফুলুয়া নুয়াতা কামবড়ুয়া কুম্মে কামে কুরিমাতিওয়া ওয়াগুতুগা একলে গফানু অবশ্যই ডায়াগনওয়ানি নামাজু কায়েম করেফুমা এই সুন্নে নামাজে কামুগা আবিয়েস ওযু ফুরিহম করাবাগিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা নামাজ করাবাবা একলে গফানুগে হাজে ফুলুগে ওয়াহাকান দন্নাওয়া এইলাগু হাদাতুম মাদাদ হোদ্দাবা মি গতুগে মতিগ আলগুনমে নামাজা কেত্তেরিকম ওয়াগি হোদা কামাবানামা দিরুলুমগে হায়াতুগা দিমাওয়া কুম্মে কামে কামুগাবিস আদি ওখরাবি হায়াতুগা আলগুনমে হাসিল করং এদে সুওরুগে ওয়াসিলু মাট্টাকা আলগুনমে মাগু ফাহিবেগেন দান سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك والسلام عليكم ورحمه الله وبركاته

0: عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموهم تحاببتم أفشوا السلام بينكم رواه مسلم معني মাইং আল্লাহ একলেগফান রুসুল লভি আবু হুরায়রাত গফান কিবাইং রিওয়াগমবে একলেগফান বিদালুয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ফুল কুরবিয়ে তিমং কলেগফান গ ফুরান ফুল একলাঙ্গ ইয়াদ কুদরত পুলগাওয়া কলাঙ্গ জাত ফুল গন্দেবা হাদিস কুরবমে তেবামি হুম ঈমান ওয়জ্জমা দান দে তেবামি হুম না স্বর্গ নদবে হুটে আদি তেবামি হুম একক অনক কুদকে লোব ওয়জ্জমা দান দে তেবামি হুম ঈমান বিকম গ নুয়া হুটে তেবামি হুম একমে কফিনামা তেবামি হুম এবায়ক অনিবায়ক লোব ওয়তিকং উফদি দান কামে তিমং কেলে ফানু বিদালু দেবং হিজে তেবামি হুম এবায়ক অনিবায়ক সালাম কুরুং আম কো ফতুরাশ এবহি এ মুসলিমকু আনে মুসলিমকা বদল ওয়া হিন্দু সালাম কুরমকি আদে কমগা হাদাশ
1: মি আর কাডি মেন্দুর বার কাডি 30 মিনিট মি দিনু কেটো কিরিত কুরআন গে দিবে তরজমা
2: কিরিত কুরআন গে দিবে তরজমা মি আদু গিনস্তেনি সূরাত তাওবা আড্ডিয়া নুওয়ান আয়াতুম ফশায়গিন এ সূরা নিম্মা সূরাত ইউনুস ফশায়গিন এ সূরাতুগে 21 ওয়ান আয়াতুগে নিয়ালা ترجمہ ودال وفاونی ڈاکٹر محمد حنیف
3: بسم اللہ الرحمن الرحیم
4: رحمان وانت رحیم وانت اللہ کے اسم فلم فشاگن میں

কাফির কমাই মুনাফিক কমগা আরাবি মা হরকশ কম বড়ে আদি আল্লাহ একলাঙ্গ রসুলায় বাবালবি থকতিগে ইন্থ নেঙ্গুং আউলা কম বড়ে আল্লাহ ই মোড় দিন ওড়গেম বা হকিম ওন্থ রসকলাঙ্গে ও

0: আদি এহেম বায়ক এউরেঙ্গে কুত্তকং এতিরাফুয়ে এউরেং হেউ আমলকাই নুবা এহেং কামকা একু ফাবে আল্লাহ এউরেঙ্গে মচ্চ তাওবা লেভুং গ্যাভেগেন বে হাম কশ্বরুং আল্লাহি গিন গিন ফাফ ফুসবা রহিম ওয়ন্ত রসকলাঙ্গে
1: খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান।

ফাহে হে ওখম বড়ি আল্লাহ তকওয়াবের হুমায় একলাগে রুহি বড়ি গতুন লিবুমগে মচ্চ এ মি হেগে বিনাগে বিঙ্গা এড়ি মি হা হে নুয়াত ভেট্টিগেন্দা গুন্ডলি এগ্গে তুমফে মতিগা এ বহি নিফাকুকম মতিগা এ মি হেগে বিনাগে বিঙ্গা আলা এ বিনায়া একু নরকাগে আলিফাঙ্গন ভেট্টুন মি হা হে আনিয়াবেরি বয়ক আল্লাহ তেদমগে নুদকওয়ানে থে।

বায়াকাত তেদমগু দেখকেও মাফাহ আল্লাহ এ বায়াকু মাগফুরে দেউ মং ইরা দে নুখরবতে এ বায়াকং একমকুন দুর্বে রক্ষা তির্বাম বি খামে বায়াম কু দিব্যাফ মদ্দান দিনে হাম কশ্বরুং আল্লাহ খোম্মে খামেমে মোড়দ্দিন ওড়িগম্বা রসকলাঙ্গে।

আদি এউরেঙ্গে হিত্তৌগা বালি মাডু খামে বা মিহুম দন্না আসে ফাহে এউরেঙ্গে খা ফিরু খামগে তেরিয়া খা ফিরু খং এউরেন ইতরুয়ে আদি খা ফিরুং খামগা হাল এউরেম মারুয়ে।

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسمك اللهم أموت وأحيا بسمك ربي وضعت جنبي وبك أرفعه إن أمسكت نفسي فارحمها وإن أرسلتها فاحفظها بما تحفظ به عبادك الصالحين হদ্দাবরকুরে বিরাস কালাকো মি আলা নিদানি আদি নিদিন হেলা দিরি উলানি ইবরাস কালাঙ্গে ইসমু ফুলুগে বরকাতু মি আলাগে বেরি রাস কালাকো ইবরাস কালাঙ্গে ইসমু ফুলুং মি আলাগে হাসিগান্ডু বাবামু আদি এ হাসিগান্ডু উফুল্লামু মি আলাগে ফুরান গেন্দাওয়া ফিনামা এ ফুরানিয়া ওগা তেরিবে বডি কন্নওয়ান দে এ ফুরান দুনিয়েগা উলং ফনুওয়া ফিনামা ইবারাস কালাঙ্গে সারিহ আলুং রক্ষাতিরি কুরাওয়া ফদায়ং এ ফুরানা রক্ষাতিরি কুরাওয়ান দে।

0: আলগুন মেং কমে মুসলিমা কমে কবুল করেন জেহে আকীদা কি আলগুন মেং গে কিয়ামান তেরিকাং আদা করুং এমমে হাগ্গু কাম বড়ু এগে মা ফরাত কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাং কিয়ামান তেরিকাং গেঙ্গুলেন ভি গতু গে মিঙ্গণুতা দীনু গ মিহা ফসে হ্যাং আলগুন মেং না বায়া করা ওয়া ফারু মে কামুগা আলগুন মেং ফারুয়া কড়ক গেনওয়ানে মুসলিমে গে আকীদা গ কিয়ামান তেরিকাং আদা করুং গা আল্লাহ রাসূল আয়েশা তিমা গে আমর বেরিন না কিয়ামান তেরিকাং আদা করুমা আঙ্গাওয়া ফে দুনেবি গোতম বালারো কানুন তাকা কাভাত তং হেদিফানি রাইতুঙ্গে ফাসে হেকা এহেন কামং এগোতুগে মাতিং হেদিফওয়া কানুন তাকা কাভাত তাকা কিয়ামান তেরিকাং আদা কুরমাকি দেনি গোতম বেস এনাগে মাচ্চা ওয়াজিব কামে কাম গনুনি নুয়ানে আল্লাহ কিয়ামান তেরিকাং আদা কুরমাকি কিয়ামান তেরিকামে গেহিমেনে এমমে মাতি দরাজা এগোতং আলুকামগে গোতুগা আলগুনমেন কুরা হরিহা কামাকি আলগুনমেন হেতে ফরাতা কিয়ামান তেরিবুমগে গোতং আলগুনমেন কুরা কান্তা আদে মি কামগ দে মিহুরুমাকি আলগুন মেন্না সওয়াবা ধর্ম বেস্তি বেনিবি কান্তত মিসাল ক নামাজ কুরারো ইমাম গে ফাহাতু গ নামাজ কুরারো এ ইমাম গে তাকবীর তাকা হারকাত তাকা কিয়ামান তরি কামায় কো মামুন তাবাবে মাম বফেনা আমুর বেরিং গে আমুর কিয়ামান তরি গুমাকি বেস আলগুন মে ফারুয়া কোড কোলাফ দু কো গে মানে কামেনু আল্লাহান উরদু মকনু আ কো মে কামেগ এ মিহে গে আমুর কিয়ামান তরি কাং আদা কুরন জেহেনে মি কামুগা ওয়াকি ওমুরাকা ওয়াকি জিনসাকা আদি ওয়াকি নাসলাকা তাফাতেন ওয়েকে নোয়ানে শরতাকি এইতিমাগে মাচ্চা আমর বেরিয়েকে গতুগা হুরুম ম্যাম বফ্যাঙ্গা আমরান্নু কিয়ামান্তেরি বুমাকি বোডতি ফাফতোগে তেরেগে হিমিনিগেম ওয়াকামে কামগা নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ান করা ওয়াফে আদি এ গতুগা মারুয়েগেন দামিহায়া নরক হাগ্গুয়েগেম ওয়াকামা সুয়ারুগে হারামেগেম ওয়াকাম বায়ান করা ওয়াফে রিপোর্ট লিউবি আশেখ আহমদ মামুন।
1: ফাইডিং হাবির ফাস কাট 30 মিনিট মি দেনু গাডো
2: মুসহাফু ফিলাওয়ালে মি মুসহাফু ফিলাওয়ালে কে সতেক 40 ফাসফন ফিলাওয়াল মুসহাফু ফিলাওয়ালে কে মি প্রোগ্রাম গ কিয়াবানি সুরতুল আনামগে সতেক 40 তিনবন আয়াতুম ফশাগেন এ সুরতুগে সতেক 40 হাওন আয়াতুগে নিয়ালো মুদাররিসাকি আল কারি আলী ওয়াহিদ আব্দুর রহমান দরবরনকি হালিমত সহুদা আদম আয়েশাত ফজিনা রাউদা মোহাম্মদ আদি আয়েশাত রিজমা
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুসাফু ফিলাওয়ালে মিয়াদুগে মি প্রোগ্রাম গা কিয়াওয়ানি সূরাতুল আনআম গে সতেক 40 তিনবন আয়াতুম ফশাগিন সতেক 40 হাওন আয়াতুগে নিয়াদা প্রোগ্রাম আডওয়া সওয়া হুরিহা ফরাতাকুম বেস সতেক 40 হাইবন সফা হুলওয়াগিন তিব্বেম এদে মিয়াদুগে ফিলাওয়ালে এম ফরাতাম মুদাররিস কিয়াদেন হুরিহা কুদিমস আডওয়া হান তিবেতি
4: أعوذ بالله من الشيطان الرجيم

0: এও খাবারে মিহিরিলা কুজে
1: কোটা কুজে কি বালগা কুজে কে ফেনুগা কুজে
2: ইউসুফ গে ফানে বালগা এলি বডাগেন নে আদি বালুন নে কুমে বডাগেন নে বিরে কুডা কুজে মা আল্লাহ কুলাদুম ওয়ান্তকাম হেদে আদম গে ফানু ফদা ইনসানে এ কাদে গে ফানু গে রীতি কামকি দুয়ালুগে আলিকম্পদ রীতি কামে এম্মে রিবেদগং হদ্দওয়া সূরকুরব্বা রসকলাগে মতবিরিকমায়।